ছিল মনলে হাসনু মকাতি আজই আপনাই ইচ্ছা বল জফতলে মারনু মকাতি মিলে কাজি ঠিকই কান বদলি।